0: এইচআইভি ব্যাপিবার চারোটি কারণ রয়েছে, যেপরিক সুরক্ষা বিহীন যৌন সম্পর্ক, এইচআইভি পজিটিভ মাঠার তাঙ্ক শিশুকু ব্যবহৃত ছুঞ্চি কিংবা সিরিঞ্জ ব্যবহার করা, এইচআইভি সংক্রমিত রক্ত কিংবা রক্ত উৎপাদন সঞ্চার নেওয়া,
1: এইচআইভি ভি মারাত্মক সংক্রমণ বঞ্চা সতর্কতা অবলম্বন করতু, এইচআইভি সম্বন্ধীয় সতর্কতা সূচনা অনলাইন পরামর্শ ও সহায়তা পাই 1097 কু কল করন্তু কিংবা www.breakfreeindia.org কু ভিজিট করন্তু।
0: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।

0: বিশ্ব নেতা
1: আচ্ছা
0: যাহার নির্দেশ অনুযায়ী জগত
1: প্রচলিত
0: সে চরণার বিন্দরে ভগবান লক্ষ্য করি
1: আচ্ছা
0: তাপরে পুরাণ কহিবাকু যা
1: আচ্ছা কিভাবে কহিবা
0: শুন।

0: আমার ইষ্টদেবী অটন্তি কামাক্ষী
1: ঠাকুরাণী
0: তাঙ্কু সেবা করি তারপরে আমার রাজ্য
1: দর্শন করি ফেরিবা
0: এভাবে কহি
1: ঠিক
0: নিকুম্বাসুর হারাবতী নিয়ে পহঞ্চিলা দেবী মন্দিরে করুণ নিবেদন হারাবতী পছপটে রহিন করই ভাবন
1: ভাবন
0: হারাবতী হে করই
1: বিচার
0: বিধাতা দুর্ভাগ্য তৈ
1: মোহর
0: বিশ্বাস।

0: ভগবান আশীর্বাদ পূর্ণ ধাতিকার পরম ব্রহ্ম দেব
1: নারায়ণ
0: স্বর্ণ তাঙ্কর কোটি
1: নিবেদন
0: জগন্নাথ স্বর্ণ বন্দর মহাবাহু।

0: বাবু?
1: হুম,
0: ওনা রে নলি মানে ধরতে লে বাবু।
1: তুই ডর না, কিছু হবার নাই রে। এ সে ক্লিনার পিলাকে বেশি দে না, মো বাটরে বান্তি উছাড়া হব। তরকার রে নুন টিকে কম পক বলিকি কেতে ধর কইলি। আরে বয়স বড়লা বেড়ু বেশি নুন ঝিও পাই ভাল নাই,
2: ঐসব কথা বাবু।
0: দণ্ডি এতে দিন উতারু আউরি সি দণ্ডি, এবে মোর দণ্ডি কুট থিব কিমতি থিব, 50 বর্ষর হয়ে যাইথিব। হেলে দাম কৌথলা যুবতী ঝিও বলিকিরি, হে ভগবান।
3: চল চল যে যার সিট রে বসো, চল বেড়ে গেলানি।
1: রে দনসনা
3: আগ্রো,
1: আরে গাড়ির কাঞ্চ মনে সোফা কলুকি রে,
3: সে কাম কেতে মিনিট হয়ে গেলানি গ্রো।
1: যা যা যা সে টাইর মনকু টিকে মুটলা মারি দেখ তো।
3: দেখছি দেখছি,
4: শ্বাস টেকুচি বলছি সিয়াড়ে দেখা নাই।
1: আরে দনসনা
5: হেটি জবড়া দৌড়ি করন, শ্বাস উঠি বড়া সেটি।
3: চলো চলো চলো চলো,
5: আবা ঠেলো না আজ্ঞা, ঠেলো
3: না চলো আজ্ঞা,
5: আবা চাপলো না আজ্ঞা, চাপল লোক মরি যাবো না আজ্ঞা।
1: এটি কত লোক চড়লে রে টনসনা,
5: শ্বাস উঠিবাকু
1: তোকে কত থর কইলি মো, গুলি চাঙ্গুড়ি ডাবা ডকুমেন্টকে টাপরে চগাইবাকু গুলি যাক ভর্তি করদেলে লোক কুটি বসে পারে বাবু।
3: এই গুলি রে কি রাখছো?
6: সেটা পনিপরিবা আমরটা ওড়া গুড়া হয়েছে।
3: যা যা গ্রো রাইট।
1: আর টিকেট
7: আর কিনতে খাদিটা কিনতে হলা
1: বুঝলে কি আজ্ঞা, ড্রাইভর মানুষ বেশি খাদি খা বলিকি কেবে কইবার না, নিদ সমান মাটি বসিব সেটা লাগি উনা গা খাওয়ার।
5: এটা ভালো হোটেল নাকি বাবু, এটা সব রকি দিচ্ছ যে কি সেটিং সেটিং করছো কি করছো কি?
1: ভালো বলে এটা একা, খারাপ বলে এটা একা, পেটকু দুই মুঠা খাই দেবা কথা। রে দনসেনা, আরে সে পানি বোতল মন রখিলু কি নাই রে?
3: রখতেছি গুরু, সে বলের সাইড রাখা রাখছি দেখো।
1: মদ ছাড় দেলি, ধুঁয়া ছাড় দেলি, হেলে ই গুয়া মশলা আউ ছাড়ি পারলি না আজ্ঞা বুঝলে কি, খাইলা উত্তারু টিকে সেটা টিকে পাটির পড়ি গেলে বড্ড সহ্য লাগুছে আজ্ঞা। আজ্ঞা তুমি কি সে ডুকুর হচ্ছ কি আজ্ঞা?
7: নাই নাই হে, ভাবুথিলি ই অগ্নাগ্নি বন ভিতরে আমি সব কিনতে যাচ্ছে কি সো।
1: ও ঘাটি দেখিবে, আউ ঘাটি রে কিছু অছি কি আজ্ঞা, রাস্তা মনে চৌড়া চিকণ হয়েগলা, চিকিমিকি ইন্ডিকেটর মনে লাগিগলা, মাত্র সি বন আউ নাই আজ্ঞা। আগর ঘাটি মনে ঘাটি পুরা লাগুতলা, লম্বা লম্বা ঝঙ্কাড়িয়া গছ মনে ভর্তি হয়েগির থিলা, তার পছকু বড় বড় পথর মনে, এবে কি আউ টিকু খসিব পুরা, সি মাটুকু বেগি বেগি ঘাটি পার হয়ে যাবার হতলা। কি দিন কি রাতি ঘাটি দেখি দেখি কি ই আখি মনে ইমতি হয়ে গেল যে আখি বন্ধ করি মিশা গাড়ি চলা বলে মুই চলাই দিবি আজ্ঞা। রে এ দনসেনা শুই পড়লু না কিস রে, রে সাইড দেখ রে।
7: আউ তোমার পিলা পিলি?
1: পিলা মানে সব ঠিকঠাক অছন্তি আজ্ঞা, গুটে পিলা গাড়ি বিজনেস করুচি, আউ সানটা কন্ট্রাক্টরি, সে দুই লোক যাক চলাইছন্তি বল। রিটায়ার হবাকু মোর তা অল্প দিন রইলা, যে পিলা দিটার ঘর বসেই দেবি, মলা গলার সংসার, কালি কি হব কে কইপারিব আজ্ঞা, এই গাড়ি পরে আগা আমার জীবন খালি চালুথবার কথা, তোলে কি হব।
8: এটা কিস এই কুকুড়া মানে গাড়ি ভিতরে কিমতি
1: কি সালা রে টনসনা
3: এ তাঙ্গল সি গুলি ভিতরে কুড়া রক্রি উপরে কোনা কুড়াই দিছিল আগা।
8: বাবা

0: ভাই ও ভৌণী মানে আপন মানঙ্কু আবশ্যক যোগ্যতা আধারে পিএম কিষান যোজনার সুবিধা উপলব্ধ করাইবা লাগি বিশেষ পদক্ষেপ হাতকু নেইছন্তি রাজ্য সরকার। 2024 সেপ্টেম্বর 8 তারিখরু নভেম্বর 8 তারিখ পর্যন্ত এই প্রক্রিয়া চালু রহিব। যেউ চাষী মানে পিএম কিষান যোজনার সামিল থাই মধ্য ই কেওয়াইসি সংযোগ হই নথিবারু যোজনার লাভ উঠাই পারু নাহান্তি সেমানে নিকটস্থ জনসেবা কেন্দ্রকু যাই নিশুল্ক ই কেওয়াইসি করাই নিয়ন্তু। সেপ্টেম্বর 8 রু নভেম্বর 8 এই দুই মাস মধ্যে আপন মানে এই কার্য করাই নেবা জরুরি। কৃষি ও কৃষক সশক্তিকরণ বিভাগ ওড়িশা সরকার।
1: এইচআইভি ব্যাপিবার চারোটি কারণ রয়েছে, যেপরিকি সুরক্ষা বিহীন যৌন সম্পর্ক, এইচআইভি পজিটিভ মাঙ্ক ঠারু তাঙ্ক শিশুকু ব্যবহৃত ছুঞ্চি কিংবা সিরিঞ্জ ব্যবহার করিবা, এইচআইভি সংক্রমিত রক্ত কিংবা রক্ত উৎপাদনরু সঞ্চার নেবা,
2: এইচআইভি ভলি মারাত্মক সংক্রমণরু বঞ্চিবা পাই সতর্কতা অবলম্বন করন্তু, এইচআইভি সম্বন্ধীয় সতর্কতা সূচনা অনলাইন পরামর্শ ও সহায়তা পাই 1097 কু কল করন্তু কিংবা www.breakfreeindia.org কু ভিজিট করন্তু।
1: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জন
3: জানম সমঝা করো। পরবর্তী গীতটি নেইছু এই চলচ্চিত্রর, শিল্পী হলে উদিত নারায়ণ, গীতিকার মজরুহ সুলতানপুরী, সঙ্গীতরে সাজাইছ।

0: யங்கம் சப்ஜாத்து போல மொபைலுங்க யங்கம் எடிட்டிங் தேவடி யங்கம் யங்கம் கிட்ட சப்ஜாத்து போங்க.
1: ও ইয়েন ইউটিউব লুঙ্গান ভাড়াতি নাই না আও গাম নাই না ইয়েন তো ইতি যেতি বেকার ডাকু ইতি পার লুমাই লগে আবো ই সন্না নে কই নেট লুঙ্গান সকিচ লে ইউটিউব রিল বে নে আও সুই তি যা সনাই বলে জ্ঞান তুই লগে গাম নাই যাসন আও ইয়ে কান ইউটিউব রিল আই ল
0: এল কতে ইউটিউব নে কি কেন মোবাইল লিঙ্গ না সবিং সাইল ওড়ো কি বুতি জব লিঙ্গ আনতে নড়
1: যা গমন রব লিঙ্গ ইতিন উবাঞ্জে না বই গর্জাঙ্গান না বই সন্না ইউটিউব জানে প্রমাণ রে ইতিন কান ডিন্ডিং না সন জাঙ্গাম জেরম কি আও এঙ্গাম আয়ো কি ইতিন দেন গাম তরকারি কি জাঙ্গাম বিন তুলো চ্যানেল রে আকড়ি আই নব লিঙ্গ ইতিন আও বাই না আমনা বই কাজে লাঙ্গাবির মা দেখলাম তে আও লাঙ্গাবির না সব জালে আবো ইউটিউব নিম্নম রিয়ান রেলে ভিডিও আপলোড মেনে তি বোগা ডেলিন ডেং লাঙ্গ ডেলিন ডেং তি কই আপলোড মেনে তি গামে তি সারিং এতে গাম তি গাম তবে এতে গাম লাঙ্গা বিরেন সব জালে আবো বাগু ভিডিও আপলোড আমেরা চ্যানেল আন রিয়ান রেলে
0: আহা এল চ্যানেল ডঞ্জু মিচি
1: চ্যানেল জেনে আঞ্জেম আঞ্জুম জানে সৌরা কমেডি
0: আহা এলে আমি আঙ্গান তো ইউটিউব আর রিলেন সর মনরা জিত বান্তি বান্তি গর্জান গর্জান বান্তি দিন লেন দেন আম্মা তঞ্জি অলং তঞ্জি
1: আ ও আইয়া গাম নেন ডেং নি সিন্ডম নে গামে আ গাম তে নম্বরে ইনরং রিয়ান ইউটিউব আর নাং তো ও গলম নাং জিপে দে বিন্ডো লিতি এত গাম আনলং লঞ্জি আনান্তি নেগাম ইউটিউব চ্যানেল আন রিলাই আনতে লাগাম সন্ন সন্ন নেগাম মনাং ভিডিও নাং তো আমরাং লাই মনরাং তিন সেরিং সুই আমাল লঞ্জি ওয়ান তমর গোতাং সেন্টা ওয়ান ওয়ান সোয়াবা ওর গ্রজাবা ওয়ান তি বিনে গর্জা তকাম রেলে ইরেন দে আ কন্ডে মনাং মরাম ইয়াঙ্গাই মনাং মর বাই কি বাই না লগে তকাম দোনি বহুত অলং লিন জি দোনি না থেং মই লিন ইন সারিং আ থেং মই না বোনি না কুই কসর কসর কুই ভিডিও নো কম রং বিনা সনা থেং কুই ইসম লিন বারাম
0: ও এলে কতে ইউটিউব লিন না গান তেম বরে আলে ইতিন তির কুই কত কুই ফায়দা দেখো
1: ও
0: ফায়দা আ ফায়দা গান লিন নীতি জাপ কত লে বুঝ নাম তো বে কে ইয়াঙ্গাম ইয়াঙ্গাম দুকু দুকু তে দে
1: যাও ইয়াং ইউটিউব লু না ইয়াং তে বিনা লিবুন আ গাম লেন আও কুম ভিডিও নলাইন চ্যানেল ইউটিউব সারিং মেসেজ পাইলেন ইউটিউব লুঙ্গ না মেসেজ পাইলাম নম্বর লুঙ্গ না ভেরিফিকেশন পরে প্লাট মেলা মেলা পাই বিন দেতি
0: আলা আলা
1: আ পাই লেবিন পর দেন ওকে আনি না ওকে ইউটিউব সারি ওকে গুগল পিন আবা ইয়েতাই
0: গুগল পিন
1: হ্যাঁ
0: আলা আলা এলে গুগল পিন লেন নাগাম তুমি সরি নেকতে গুগল পিন নাং লেবিন সরি দেন আগাম তুমি লেবুন দাইতড়ি ইতি ইয়াঙ্গা
1: ইঞ্জে ইঞ্জা কুং গুগল পিন ইরাই তিন দেন হ্যাঁ ওকে কাম পাসবুক লেন সরি পান কার্ড লেন সব ওকে ভেরিফিকেশন তুবান্তলে পাই দিন দেতি পাই লেবিন পর দেন ভিডিও লেন ওকে আলেন আগান্তি $200 গান লেন দেন টেন $200 গান লেবিন দেন কাজি ডলার যাপো আমেরিকা ডলার দেতি এই আলেন ইন্ডিয়া লেন আতি ডিংতি পিরিং দেতি $200 গান মিলে কোন ডলার
0: 70 টাকা নলে 25 টাকা ঢুকতি
1: কোন শীঘ্র আতি বরি লেন দে তিন সেরিং কান গুগল পিন অ্যাপ্লাই মেলেবিন দে সেরিং নুয়ারে ওকে নাম এর্নিং দেতি লিবু
0: লে গতি আঙ্গা আঙ্গা ইরতাই ওর বমু জুম পত্র ইরতাই ওর
1: ইঞ্জেন যা তকামতি বগান লেন বড়ি লেন কন্টিনিউ বগা অনগ মমরিং লিবি ইনদে মনরাঞ্জ বগা ডিত গনিক জিন জি বগা ইসিম লেন জেদে ডিং তে গিতে জি কোন অনু সারে লেন চ্যানেল এর্নিং দেতি এর্নিং গাম লেন দেং তিন আতবে ও লেবুন ডাই তকাম ডলার ডলার আমেরিকা ডলার অমরে তকাম ডাইতে
0: ডাইতে
1: ও দকুনাতি শিক্রই $100 ডেলি ইনদেং পাসু লুলুং লেন বত্রা ট্রান্সপোর্ট দেতি $100 ডেলি ইনদেং গাম লেবিন দেং 8000 সারসড়ি 500 দেত্রে
0: ও ও এলে এলে আগে আমা ইউটিউব লেন ড্রেং লেবুন নন্ড্রেং ইরাইতিম পে অ্যাকাউন্ট লুং
1: ও আইয়া আও লম নেন বমুনুম আমাং বমুনুম দেলে নেন বুড়িয়ন কা ইউটিউব নন রিলে লোনিয়ন পরমং তা পেমেন্ট নিয়াং লাই আও আলেন সোয়া লং লং লাই বাতিন তাম জজার মলয়সা বাকুড়ুর জি ইরাইতি দলম কই

0: শ্রোতা ভী, ওড়িশা মাটির গন্ধরে, মন্দিরর ঘণ্টি ধ্বনিরে, মার হাতর রোষেইরে, চাষীর ঝাড়রে, আউ মহাপ্রভু প্রতি অসীম ভক্তিরে বঞ্চি রয়েছে অনেক পরম্পরা।
1: হ্যাঁ অপা, ওড়িয়া জীবনর আনন্দ, আস্থা ও আবেগরে ভরি রয়েছে সেমিতি এক পরম্পরা হেউছি চিতালাগি অমাবাস্যা।
0: শ্রাবণ মাসর অমাবাস্যা কো আম ওড়িয়া পরম্পরারে চিতালাগি অমাবাস্যা ভাবরে পালন করি থাও। এই দিন শ্রীমন্দিরে মহাপ্রভু শ্রীজগন্নাথ, বড় ভাই বড়ভদ্র আও মা সুভদ্রা মুখরে চিতালাগি হয়ে
1: এই স্বর্ণচিতা কেবল এক অলঙ্কার নুহে, এহা আম আস্থা ও ভক্তির প্রতীক। তেণু অপা, চিতালাগি অমাবাস্যা আসিলে গাঁ ঠারু সহর সমস্ত মনরে আনন্দ খেলি যায় না?
0: হ্যাঁ শ্রোতা ভী, আজির দিনরে আমি সমস্তে ওড়িয়া ঘরে চিতৌ পিঠা প্রস্তুত করে মহাপ্রভু ভোগ লগাই থাও। আউ এই দিন ঠারু আম ওড়িয়া মানকর সমস্ত পর্বপর্বাণী আরম্ভ হয়ে থাকে। আউ আমার জেজেমা আই এমানে কুহন্তি যে চিতালাগি অমাবাস্যা চেতাই দেই থাই যে বিভিন্ন পর্বপর্বাণী করিবাকো।
1: হ্যাঁ, আম ওড়িশার পর্বপর্বাণী আমাকু কিছু না কিছু শিক্ষা দেই থাকে। সেমিতি চিতালাগি অমাবাস্যা প্রকৃতিকু সম্মান, চাষীর পরিশ্রমকু সম্মান, অন্ন প্রতি সম্মান ও পরিবারের ভাল পাইবাকু দর্শাই থাকে।
0: আপনা সমস্তক জীবনরে মহাপ্রভু শ্রী জগন্নাথ সুখ শান্তি স্নেহ ও সমৃদ্ধি ভরি দিয়ন্তু আজির দিনরে। এতিকি হি কামনা।

0: আচ্ছা তোমার সব রিপোর্ট দেখেল এইচআইভি টেস্ট হয়েছি
1: নাই ডাক্তার বাবু সেইটা কোন নিহাতি জরুরি
2: আজ্ঞা হ গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কটু দূরেই রুহন্তু
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু
2: মনে রাখন্তু এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানার থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি

0: স্কুল মনতে আছে, স্কুলটা নু আর আগতো খাইটা অঙ্গনবাড়ি আছে, অঙ্গনবাড়ি বলে খাইটা সেটা এবে আমার গাগড়ে রেবা ঠানু আমার মাইজি লোকর কাজে, হ্যাঁ পিলা জন্মলা ঠানু মরলা যাক সবু কাম পুনি আমার অঙ্গনবাড়ি লগেছে হেলানি, হ্যাঁ এলে মাইজি মনকর জবর কাম এবে মুনুষ পিলা মনকর মিশা আছে একা, মাত্র কাইটা বললে গাঁও মন লগে আমার অঙ্গনবাড়ি বেশি সাইজ করলানি অঙ্গনবাড়ি লগে সে আইসি তো আমি কইদেলে যাই নাও লেখাই দেবু বলে সে অঙ্গনবাড়ি দিদি সে বুলি বুলি তুই খইলা পরা কাইটা বলে গর মন লাগে সবুর না মন লেখি দেইকি কাই মরলা যাক মিশা পুনি অঙ্গনবাড়ি স্কুল লগে কাই আমার খাম রেসি একা বয়সে বিবাহ সবু যাক সেমানে বুঝাইলাইনি হেলে আমার জন ভারত দেশে যে অঙ্গনবাড়ি খুললা সেটা জবর ভল কলা সত্যি কি নাই বনকু কাই বলে গাঁও মন লগে এবার সর মিশা তো তুই কইলা পরা ঠাউনে মিশা অঙ্গনবাড়ি আছে আর আমার লোক মনকে জবর সাইজ কলানি সেটা কাজে আমার ভাই বোন মন মিশা তো জানলা চ তেলে মিশা কই দেউ কাই লড়া পড়লা বললে নেই কি আমি অঙ্গনবাড়ি দিদি লগে যাও আর তার টানো সব বুঝি করি হ্যাঁ অশপত্র কাউ কি না মিশা সিটি জাগাই করি পিলা ঠকি মনকে পাঠ পড়াইবার আর লড়া বলে তার লগে যিবার
1: সত্যি কি নাই কথা বুঝাই দিল সাপা জবর থাবলো নি মাতর
0: ও আর খাই করব
1: খাইটা আছে জানুস কি না তুই বললি
0: খাইটা আর করব কো আজি তো সারদা লাগবা গীত আছি জানি আগা ইলে খাই করব কো আজি তো খাই নেটওয়ার্ক পরাটা নাই আকা বন্ডকু
1: কার মিসা ফোন লাইন লাগা আজি
0: সিটা কাজে তো টাবলি নি তুই কইলা পরা আজি ফোন ন আসে হ্যাঁ কাই ইলে নেটওয়ার্ক পরাটা বল নাই ইলে কেনতা করু ইলে বললি নি
1: তুই মইয়ারি জবর থাবলে সারদা লাগবা গীত কার্যক্রম ন হয় সেটা লাগি বলি করে মই কইলি নি মোর বড় বাবু থানু আমার লিসনার মন কর কেতে লগর নম্বর আনি করে সেমনকে ফোন কর দেউ বলি
0: ও আমার বাট মিশা আমি ফোন কর দেউ
1: আজ কর দেউ গটমাট কর দেউ
0: ও ও সারদাই বানি
1: বাবু জেতেক নম্বর দিছি সেমনকে লগাই দেউ
0: আলে আলে আলে কাতা উ আর তাঙ্গর সঙ্গে কোন্ডে কার তাঙ্গর মন পছন্দর গি শুনাই দেউ আরি হ্যালো সারদা লাগবা গি
2: হ্যালো আদি জুয়ার
0: জুয়ার জুয়ার অলপ নাও কোন্ডে সঙ্গে দিয়া কাই
2: দিদি
1: জোয়ার লাগো ফোন নাইলানি মাত্র আমি হেত করি করে তোমাকে ফোন করে দিল
2: মামা যদি অছে বর্তমান তো শ্রাবণ মা সবুয়াড়ে মন্দির মানক কাউড়িয়া মানে যাচ্ছন তো
0: শিব মহাপুর গীত মিশা আছে তোমাকে শুনাই দেবো শুনে আলে
2: শিব বাবা ভজন শুনবা সমস্ত গীতটা ডেডিকে
0: দিদি
1: আরে আমার কার্যক্রম শুনতে
2: রা
1: জোয়ার জোয়ার।

0: हेलो श्रद्धा लगवा गीत
1: जोर लगा आता
0: जुआर जुआर पंकज बाबू काय की
1: ओय आता मुई से ए मंगलोर गोटे आता मके चला तो से सुनी करी मुई एटा लगाई दे ते यार
0: बोल को लास पंकज बाबू काय काज बोले नेटवर्क मिसा गड़ गड़ दिन खाइले अरबर करसी काय
1: ओय लैंडलाइन खंडे गड़ गड़ आते काय के आते मैं ट्राई कर कर ले काज सेटा तो न होला आ रे आ म स्वप्न प्रभा आता मके एटा चला नंबर संग लगा बोलला म
0: એલે સૌ નંબર તો આમર લગ મિશા નહીં કેટલો કર માત્ર આમે મિશા રોકલું આ ચુઆરી કાંઈ કરવું તમે આજે ન કરી પારલે આમે સા કરવું બોલી કે ના ગોડ ગોડ લોક આલે કેમ તાલે બોલા ચાસ કાંઈ
1: ઓય નિમંત આપી આપણે તો એ ઓફિસ લગે તીનટા બેલે આસી કરી તે કામ કરતે રહેલી
0: કાંઈ ઓફિસ લગે કરલાસ ની પંકજ બાબુ
1: ઓકે ગોડ પ્રાઇવેટ ઓફિસ આપા એટા ગાંધી ચોક લગે આ સાંગ ઇન્ડસ્ટ્રી બોલવાય એટા ઇતે માંગલ મોન એ આમર રોટા બેટો આરે સેતુવે ટાકુર પલ્લી વાટર ટેન્કર
0: পঙ্কজ বাবু আমার চাষী ভাই বোন কে জবর সাইজ করলা নিয়ে আরি
1: বাবু
2: জোয়ার লাগ
1: আজ
2: কাই গীত শুনবাস কই দিয়ে নিমান গীত গোট বাঁচলাস
0: গীত শুনাই দেব পঙ্কজ বাবু আর ফোন করলাস তোমাকে জবর ধন্যবাদ লাগো রইলু নি তবে জোয়ার লাগ
2: জোয়ার জোয়ার হ্যালো সারদা লাবা গীত
3: হ্যালো জোয়ার
2: জোয়ার জোয়ার বাবু কে কইলাস নি কোনতে কইলাস নি না অলপ সঙ্গে দিয়া
3: জিলা কলাহান্ডি পোস্ট মোড়িং গা পাকেল পড়া না ক্ষমা সাগর সাহু কইলাস নি
2: সব জিনিস ওড়িয়া লোক কইলাস আর মাত্র না কইলাস নি বল সব সারদা লাগলা
3: এটা তো কইছে না কি বড়া তিয়ারে কই দেসি বলছে তো এটা ব্যক্তি বেল নো লগাউছে ফোন খারাপ ফেলা নেই লাগু থাই আর
2: আজ কাই গীত শুনবা কে মন আছে কই দিয়া
3: আজ দি দেব মজুরি মজুরি ডেনা মজুরি
2: আলে তোমার মন
3: আর আমার চিত্রসেন সবর মনোজ পুটেল মুনা পোঠা পঙ্কজ মিশ্র আর যেতে আমার অচ্ছা শ্রোতা মানকে না নেই জানুছে না সবকে টিকে ডেডিকেট করে দেব বড়া তিয়ারে শুনবে
2: তুমি যেতে লগর না কইলা সব লোক ডেডিকেট করে দেব সে গীত কেনতি সে আমকে সব হাটকে ফোন করতে রা রইলুনি বাবু জোয়ার লাগো
3: জোয়ার

দিওয়ার এই চলচ্চিত্রে শিল্পী থিলে কিশোর কুমার এবং আশা ভোসলে। শাহির লুধিয়ানভীঙ্ক গীতক সঙ্গীতরে সজাইলে রাহুল দেব বর্মন।

ম্যাট্রিক ফেল এই চলচ্চিত্রের শিল্পী উদিত নারায়ণ এবং ইরা মহান্তি। নিজামক গীত, সঙ্গীত অভিজিৎ মজুমদার।

প্রচার কলু এ মাসর সুগম সঙ্গীতর বিশেষ কার্যক্রম মূর্ছনা। কার্যক্রমের শিল্পী মানে থিলে অস্মিতা ষড়ঙ্গী এবং সুধাকর পণ্ডা। গীতগুড়ি রচনা করেছিল সৌরাংশু পট্টনায়ক, সৌর সংযোজনা ধীরেন মোহন পট্টনায়ক এবং সঙ্গীত পরিচালনা কলে বিজয় কুমার সামন্তরায়। বিভিন্ন বাদ্যযন্ত্রে সহযোগ করেছিল তবলার সুশান্ত কুমার অধিকারী, ম্যান্ডোলিনে কে ঈশ্বর সরাফ, ভায়োলিনে হিমাংশু ভূষণ শতপথী, স্যাক্সোফোনে রাহুল দেব সামন্তরায়, গিটারে অলিভরাজ খোসলা, কিবোর্ডে বিজয় কুমার জেনা, স্পেশাল ইফেক্টরে পিউষ পট্টনায়ক এবং ঢোলকরে পূর্ণ নায়ক। রেকর্ডিংরে সহযোগ কলে রঞ্জন কুমার বেহেরা। আপনমানে কার্যক্রম শুনিপারুছন্তি আকাশবাণী জয়পুর কেন্দ্ররু মিডিয়াম ওয়েভরে 204.5 মিটার তথা 1467 কিলোহার্জ যোগে, এফএমরে 103.6 মেগাহর্জ যোগে এবং প্রসার ভারতী লাইভ স্ট্রিমিং আপ মাধ্যমে মধ্যে আপনি আমকেন্দ্রর কার্যক্রম শুনিপারুছন্তি। সময় রাতে 8:30, প্রচার করুছু শাস্ত্রীয় সঙ্গীতর কার্যক্রমে উস্তাদ গুলাম মুস্তাফা খানক পরিবেশিত খেয়াল রাগ হংসধ্বনি।

ভাইকে ছনে কে দর্পণ দেখি কায় খুশাতি মারু কিরপিনী সতরে গুরি খুশাতি মারু কিরপিনী রায়সুল ঘড়ি আখি ঝুমরা নাই রায়সুল ঘড়ি আখি ঝুমরা নাই রায়সুল ঘড়ি আখি ঝুমরা নাই উর্গুনি মরুছে খালি ছয়েলিলো মনু নাই জীব বলি এ ছয়েলি মনু।